0: This is the show where we bring you all the hot and happenings from the world of entertainment and lifestyle.
1: Really?
0: Fashion that made you gag. Films that made you fangirl. Art that made it to the gram. And trends that kept us with the program. Let's get it. Hello and welcome to a brand new show. I am your host Mayank Chaudhary and this is Limelight.
2: मीठा या नमकीन चाहे जैसे खाओ 100% सूजी से बनी आर प्योर वर्म इसलिए स्वादिष्ट सेहतमंद हर रोज
3: इंडिया इंक्स मोस्ट रिस्पेक्टेड नेम्स चोज इंडिया इंक्स बेस्ट एंड ब्राइटेस्ट
4: I'm delighted to be chairing a committee of such distinguished fellow businessmen, bankers. It's just lovely to be back on this NDTV jury. I have been a fan of NDTV for a long time.
5: Many of the nominees are extremely close together in terms of what they've done.
6: Gender parity to be reflected. While we choose leadership as well.
7: It's also important that how they are reshaping the industries.
8: We've got a fantastic jury and we've left all decisions to the wisdom of the jury.
3: Who will earn India's top business honours? Find out at the NDTV Profit Business Leadership Awards. From the newsroom to the studio, to the thick of political action.
9: You're watching NDTV 24/7.
10: The hope is that beyond this election, this will be one of the major issues.
11: With multiple challengers in the fray, the TMC also has done a bit of BJ.
10: Remember, this is also a district that has been plagued by communal violence. Come to some of the sabhas that the BJP is also organizing, especially in the villages of West Bengal.
3: When stories have impact,
12: Padmatar Joshi, managing editor in prime time and...
13: Good evening, hello and welcome. You're watching NDTV 24/7. I'm Anusha Soni. A quick check of the headlines first. Highlighting government's role amid West Asia war, Prime Minister Modi says India beat the biggest energy crisis and government absorbed 75,000 crore rupees fuel shock. Another big blow to Mamata Banerjee. Chandrima Bhattacharya resigns as TMC Bengal president, says I withdraw from all party positions. Mamata loyalists hit back. And TMC versus rebel faction war escalates over party headquarters. Mamata says her residence will be her party office from now. The monsoon session of Parliament will be held from the 20th of July to the 13th of August. The opposition is expected to bring up the issue of privileged proceedings against Defence Minister Rajnath Singh. The US Department of Justice has forcefully defended its decision to abandon the criminal case against Indian billionaire Gautam Adani and seven others, telling a federal judge that the prosecution was legally flawed, diplomatically counterproductive, inconsistent with Trump administration's enforcement priorities. In another setback for an embattled Trinamool Congress chief Mamata Banerjee, party's West Bengal president Chandrima Bhattacharya and a long-time aide of TMC chief has resigned from all party posts. In a letter addressed to Mamata, Chandrima relinquished responsibilities from all positions within the party. She here told reporters that her decision came after Mamata Banerjee accused her for takeover of the party headquarters by the rebel faction. Soon after the resignation, Chandrima met the rebel faction led by Ritabrata Banerjee at the Bengal Assembly and stirred a speculation of her joining the rebel faction. Meanwhile, Mamata Banerjee has issued a statement saying that Chandrima is free to take her own decisions.
14: Education Minister, kokhono chota jela daitte chilen, jela porishad, gram sabha, panchayat toirite sahajjo korechen. এবং সাহায্যের হাতও বাড়িয়েছেন সাহায্যের হাতও নাড়িয়েছেন। আমি কিন্তু সবটাই জানি, হলদিয়া ডেভেলপমেন্ট বোর্ড থেকে দীঘা ডেভেলপমেন্ট বোর্ড সবটাই তো।
1: যাহা পর বিশ্বাস নেই হ্যাঁ, যাহা পর কনফিডেন্স নেই হ্যাঁ, যাহা পর আগর কাম করনা হ্যায় তো ও কাম ঠিক সে নেই হো পাতা, ইসলিয়ে হমনে ও ইয়ে রেজিগনেশন দিয়া।
15: চন্দ্রিমা ভট্টাচার্য হামারা রেসপেক্টেড দিদি থা, আপ দেখিয়ে উনকা ও তো উনকা লড়কা পহলে হি উস ক্যাম্প মে চলা গিয়া থা। চন্দ্রিমা জি কাল জব পার্টি অফিস মে বেঠে হুয়ে থে তো ও লোক আয়া, চন্দ্রিমা জি থোড়া 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা আগর ওহা পর রহে যেতে তো এসা ইয়ে তালা মালা নেই হোতা, ও ছোড় কে চলা গয়া বিইং প্রেসিডেন্ট। আর চন্দ্রিমা জি মমতা দিদি জব চিফ মিনিস্টার থে, সবসে জাদা মিনিস্ট্রি চন্দ্রিমা ভট্টাচার্য কে হাত মে থা। তো আপ দেখিয়ে জব দিদি এক কে বাদ এক ইনক্লুডিং ফিনান্স ইম্পর্টেন্ট মিনিস্ট্রি উনকো দে রহে থে, তব কুছ দুঃখ নেই হুয়া। আজ মমতা দিদি কা দেনে কা, মমতা দিদি চিফ মিনিস্টার নেই হ্যায়, মমতা দিদি কো দেনে কা কুছ নেই হ্যায়, সব দুঃখ লাগনে লাগা আর পুরো এক্সপোজড হো গিয়া। আগর দুঃখ লাগা তো বাত হো সকতা হ্যায়, অপোনেন্ট ক্যাম্প মে আগর কোই যাতা হ্যায় তো ইসসে এস্টাবলিশড হোতা হ্যায়, ইয়ে প্রি প্ল্যান্ড থা, পুরা প্রসেস প্রি প্ল্যান্ড থা।
13: And the battle for control of the Trinamool Congress has now spilled onto the streets, right to the doors of the party's Kolkata headquarters. A dramatic showdown unfolded after the rebel faction led by Leader of Opposition Ritha Prada Banerjee laid claim to TMC office, triggering a fresh political flashpoint. The rebel camp insists it has every right to access the premises, claiming

0: The rebel camp is now the principal opposition in the assembly, further alleging that the lease of the party office has in fact expired. Hitting out at the rebels, Mamata Banerjee says that her residence will now be the party office and her only focus is on rebuilding the party now.
1: আর বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত। পার্টির সাথে বেইমানি না করে যে পার্টিটা আপনাদের কাছে জন্মদাত্রী মা, আপনারা তো সরাসরি বিজেপি করছেন এখন। বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না, কারণ তৃণমূল কংগ্রেসের আদর্শ বিজেপি বিরোধী। মনে রাখবেন, আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা নীতি আছে। আপনারা যারা বেইমানরা গদ্দাররা বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সার্ড যারা, তারা আমি বলবো, যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপি থেকে জয়েন করুন, আমাদের কোনো আপত্তি নেই। তবুও বুঝবো আপনারা বিজেপিতে চলে গেছেন। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত ভাবেন কি যে আমি মরে গেছি? মনে রাখবেন, আপনার পক্ষে আছে বলে সরকার আপনি তাকে দিয়ে নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন। যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন?
2: তো হম লোক তৃণমূল কংগ্রেস কা অফিস মে গয়ে থে আর যাকে ওহাঁ পে হম লোক বৈঠে, তো ইস পে কোই ক্যা আরোপ লাগা রাহা হ্যায় উস পে ধ্যান হম লোক নেহি দেঙ্গে। হম লোগো কো বিধানসভা মে প্রিন্সিপাল অপোজিশন কা স্বীকৃতি মিল চুকা হ্যায়, উধার কা জো মালিক হ্যায় ও অলরেডি চিঠি দে চুকা হ্যায় কি জো লিজ থা ও ওভার হো চুকা হ্যায়, তব ভি ও লোক জবরদস্তি তো ও লোক বৈঠে হুয়ে হ্যায়। ক্যা এফ আই আর ক্যা কিস কারণ সে এফ আই আর, খুদ দখল করকে বৈঠে হুয়ে হ্যায়। আর হম লোক যো তৃণমূল কংগ্রেস হ্যায়, তৃণমূল কংগ্রেস কা যো আইডিয়োলজি হ্যায় উসকো হম লোক পকড় কে রাখনা চাহতে হ্যায়, আর হামি লোক কে উপর বোল রহে উল্টা চোর কোতওয়াল কো ডাঁটে।
3: তৃণমূল কংগ্রেস কি ওয়ার্কার লোগো কো উপর উপর উপর নির্যাতন চল রহা হ্যায়, বিজেপি কা গুন্ডাই চল রহা হ্যায়, বড়া বড়া আচ্ছা আচ্ছা তৃণমূল কংগ্রেস কর্মী আপনা ঘর মে যা নেই সকতে হ্যায়, উসি টাইম তৃণমূল কংগ্রেস কি একটো গ্রুপ কো বচানে কে লিয়ে 15 মিনিট কা অন্দর সেন্ট্রাল ফোর্স আ গিয়া হ্যায়। ইসি সে ইয়ে সাবিত হো জাতা হ্যায় ইয়ে লোক বিজেপি কা গোদ মে বৈঠ কর বিজেপি কা বি টিম হোকে কাম কর রহে হ্যায়।
0: Will Mamata Banerjee be able to save her identity, her party and her party symbol? Will this explosion from within, whether it's of the Member of Legislative Assembly or Member of Parliament, is something that Didi can control? Will the anti-defection law work in her favour or will it work against the benefit of Mamata Banerjee and in favour of the rebel MPs? All these questions would be answered perhaps at the monsoon session as and when that starts. But let's take these questions to our guests as well who are joining us on the broadcast. Joining us is Saugata Roy, he's a TMC MP. Shantanu Sen, he's a rebel, former TMC MP Rajya Sabha. We also have Prakash Sheikh Barek, he's also from the rebel camp, former TMC MP of Rajya Sabha. And Dr. Manav

0: To Mamata Banerjee, Chandrima Bhattacharya resigns as TMC Bengal president, says she withdraws from all party positions. Mamata loyalists hit back. TMC versus rebel faction war escalates over party headquarters. Mamata says her residence will be her party office from now. The monsoon session of Parliament will be held from the 20th of July to the 13th of August. The opposition is expected to bring up the issue of privileged proceedings against Defence Minister Rajnath Singh. The US Department of Justice has forcefully defended its decision to abandon the criminal case against Indian billionaire Gautam Adani and seven others, telling a federal judge that the prosecution was legally flawed, diplomatically counterproductive, inconsistent with the Trump administration's enforcement priorities. In another setback for embattled Trinamool Congress chief Mamata Banerjee, the party's West Bengal president Chandrima Bhattacharya and a long-time aide of TMC chief has resigned from all party posts. In a letter addressed to the Mamata Banerjee, Chandrima relinquished responsibilities from all other posts she held in the party. She told reporters that her decision came after Mamata Banerjee accused her for the takeover of the party headquarters by the rebel faction. Well, soon after the resignation, she met the rebel faction led by Ritabrata Banerjee, which stirred a speculation of her joining the rebel camp. Mamata Banerjee, meanwhile, issued a statement saying that Chandrima is free to take her own decisions.
1: Education Minister, kokhono chota jela daitte chilen, jela porishad, gram sabha, panchayat toirite sahajjo korechen, ebong sahajjer hato bariyechen, sahajjer hato nariyechen. আমি কিন্তু সবটাই জানি, হলদিয়া ডেভেলপমেন্ট বোর্ড থেকে দীঘা ডেভেলপমেন্ট বোর্ড সবটাই তো।
2: যাহা পর বিশ্বাস নেই হ্যাঁ, যাহা পর কনফিডেন্স নেই হ্যাঁ, যাহা পর আগর কাম করনা হ্যায় তো ও কাম ঠিক সে নেই হো পাতা, ইসলিয়ে হমনে ও ইয়ে রেজিগনেশন দিয়ে।
3: চন্দ্রিমা ভট্টাচার্য হামারা রেসপেক্টেড দিদি থা, आप देखिए उनका वो तो उनका लड़का पहले ही उस कैंप में चला गया था। चंद्रिमा जी कल जब पार्टी ऑफिस में बैठे हुए थे तो वो लोग आया, चंद्रिमा जी थोड़ा 15 मिनट 20 मिनट आधा घंटा अगर वहाँ पर रह जाते तो ऐसा ये तालामाला नहीं होता। वो छोड़ के चला गया बीइंग प्रेसिडेंट। और चंद्रिमा जी ममता दीदी जब चीफ मिनिस्टर थे सबसे ज़्यादा मिनिस्ट्री चंद्रिमा भट्टाचार्य के हाथ में था। तो आप देखिए जब दीदी एक के बाद एक इंक्लूडिंग फिनेंस इम्पोर्टेंट मिनिस्ट्री उनको दे रहे थे तब कुछ दुख नहीं हुआ। आज ममता दीदी का देने का, ममता दीदी चीफ मिनिस्टर नहीं है, ममता दीदी को देने का कुछ नहीं है, सब दुख लगने लगा और पूरा एक्सपोज्ड हो गया। अगर दुख लगा तो बात हो सकता है, ओपोनेंट कैंप में अगर कोई जाता है तो इससे एस्टेब्लिश होता है, ये प्री प्लान्ड था, पूरा प्रोसेस प्री प्लान्ड था।
0: And the battle for control of the Trinamool Congress has now spilled onto the streets and right to the doors of the party's Kolkata headquarters. A dramatic showdown unfolded after the rebel faction led by Leader of Opposition Ritabrata Banerjee laid claim to the TMC office, triggering a fresh political flashpoint. The rebel camp insists it has every right to access the premises, claiming it now the principal opposition party in the assembly is the rebel camp, and alleging that the lease of the party office has in fact expired. Hitting out at the rebels, Mamata Banerjee says that her residence will now be the party office and her only focus is now rebuilding the party.
1: আর বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত। পার্টির সাথে বেইমানি না করে যে পার্টিটা আপনাদের কাছে জন্মদাত্রী মা, আপনারা তো সরাসরি বিজেপি করছেন এখন। বিজেপি করবেন আর তৃণমূল বলবেন এটা তো হতে পারে না, কারণ তৃণমূল কংগ্রেসের আদর্শ বিজেপি বিরোধী। আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা নীতি আছে। আপনারা যারা বেইমানরা গদ্দাররা বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সার্ড যারা, তারা আমি বলবো যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপি থেকে জয়েন করুন, আমাদের কোনো আপত্তি নেই। তবুও বুঝবো আপনারা বিজেপিতে চলে গেছেন, বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত ভাবেন কি যে আমি মরে গেছি। মনে রাখবেন।

0: আপনার পক্ষে আছে বলে সরকার আপনি তাকে দিয়ে নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন। যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন?
1: তো হম লোক তৃণমূল কংগ্রেস কা অফিস মে গয়ে থে আর যাকে ওহা পে হম লোক ব্যাঠে, তো ইস পে কোই ক্যা আরোপ লাগা রাহা হ্যায় উস পে ধ্যান হম লোক নেহি দেঙ্গে। হম লোগোঁ কো বিধানসভা মে প্রিন্সিপাল অপোজিশন কা স্বীকৃতি মিল চুকা হ্যায়, উধার কা জো মালিক হ্যায় ও অলরেডি চিঠি দে চুকা হ্যায় কি জো লিজ থা ও ওভার হো চুকা হ্যায়, তব ভি ও লোক জবরদস্তি তো ও লোক ব্যাঠে হুয়ে হ্যায়। ক্যা এফ আই আর ক্যা, কিস কারণ সে এফ আই আর? খুদ দখল করকে ব্যাঠে হুয়ে হ্যায়। হম লোক জো তৃণমূল কংগ্রেস হ্যায়, তৃণমূল কংগ্রেস কাজ আইডিওলজি হুসো হম লোক পকড়কে রাখনা চাতে হ্যাঁ, হামি লোককে উপর বোল রে উল্টা চোর কোটওয়াল কো ডাটে।
2: তৃণমূল কংগ্রেস কি ওয়ার্কার লোককে উপর নির্যাতন চল রা হ্যায়, বিজেপি কা গুন্ডাই চল রা হ্যায়, বড়া বড়া আচ্ছা আচ্ছা তৃণমূল কংগ্রেস কর্মী আপনা ঘর মে যা নেই সকতে হ্যায়। উসি টাইম তৃণমূল কংগ্রেস কি একটো গ্রুপ কো বচানে কে লিয়ে 15 মিনিট কা অন্দর সেন্ট্রাল ফোর্স আ গিয়া হ্যায়। ইসি সে ইয়ে সাবিত হো জাতা হ্যায়, ইয়ে লোক বিজেপি কা গোদ মে ব্যাঠ কর বিজেপি কা বি টিম হোকে কাম কর রহে হ্যায়।
3: টিএমসি কি অন্দরুনি মামলা হ্যায়, কোন নেতা কোন কব্জা করেগা অফিস, কোন বিধানসভা মে ব্যাঠেগা, কাহাঁ ব্যাঠেগা, ইয়ে তো মাননীয় স্পিকার বিধানসভা মে আর বাহার কানুন ঠিক করেগা। লেকিন ইয়ে যো হো রহি হ্যায় ইয়ে নেই হোনা চাহিয়ে। জনতা নে উনকো ম্যান্ডেট দিয়া বিপক্ষ মে ব্যাঠনে কে লিয়ে, 15 সাল সত্তা মে রহকে আদত খারাপ হো গিয়া হ্যায়, লড়াই করনে কি ইচ্ছা নেই হ্যায়, সুবিধা মে রহনে কা আদত হ্যায়। লেকিন লোকতন্ত্র মে বিপক্ষ কা বহুত বড়া ভূমিকা হোতা হ্যায়, হাম চাহতে হ্যায় কি টিএমসি ও ভূমিকা কা আদা করে, সরকার কো দিশা দে, সাথ দে করকে সহি রাস্তা দিখায়ে কি জনতা কো সহি মে সুশাসন মিলে। वो काम नहीं कर पाएंगे तो जनता आगे भी सोचेगा।
4: ममता बनर्जी सपोर्टर्स दे वेंट टू द ऑफिस, दे वांटेड टू ब्रेक द लॉक बट पुलिस प्रिवेंटेड देम फ्रॉम डूइंग सो। पुलिस सेड दैट यू कांट टच द लॉक। सो दिस इज एन एफर्ट मेड बाय सो कॉल्ड डिसिडेंट टीएमसी एमएलएस in support of the BJP.
5: And the SIT probe into the alleged Ram Temple donation theft is intensifying, with investigators tracking what sources describe as a larger money trail. Investigators also took accused Avinash Shukla to a yoga center where documents were examined and a fresh search was conducted. The row has taken a political turn, with Akhilesh Yadav stating that an AI-generated video of Lord Ram, and he shared this video. In this video, Lord Ram is leaving Ayodhya and asking, have they gone into an exile again? Apparent jibe at the BJP.
6: इस वक्त मैं कौशलपुरी इलाके में उस योगा सेंटर में हूं जहां अविनाश शुक्ला को लेकर पुलिस आई थी, और यहां पर वो जगह है जहां सबसे ज़्यादा कैश बरामद हुआ था। तो अविनाश शुक्ला को पुलिस यहां पर लेकर आई थी, और ये जो बक्से रखे हैं इनकी एक बार फिर से तलाशी हुई थी, और इन बक्सों में हालांकि कोई संदिग्ध सामान नहीं मिला, कोई कैश नहीं मिला। जो कैश 20 लाख रुपए पहले मिला था और साथ में 1100 अमेरिकी डॉलर और कुछ गहने बरामद हुए थे, उसके बाद कल की तलाशी में पुलिस को यहाँ से कुछ नहीं मिला है। पुलिस ने यहाँ पर रखे जो तमाम आधार कार्ड हैं, जो कागजात हैं वो देखे, और इन बक्सों को एक बार फिर से खोला, और पूरी तलाशी के बाद पुलिस यहाँ से निकल गई। देखिए कि बक्से में किस तरह से कम्बल और कपड़े रखे हुए हैं, और इन्हीं कम्बलों के बीच में, कपड़ों के बीच में कैश को छुपा कर रखा गया था। तो पुलिस ने इन बक्सों की तलाशी ली, और ये जो बक्सा है जो हमने पहले दिखाया था जिस पर रामराज कोष लिखा हुआ है, हालांकि इस बक्से में ताला बंद है, लेकिन ये बक्सा फिलहाल यहीं पर रखा हुआ है, इस बक्से का ताला नहीं खोला गया।

0: really phenomenal. No human being can say this or may have witnessed that a person who died and when he is buried or when his funeral rites happen, so much has changed and so much has been achieved by the country. So that's why Iran is saying they have won this war and they are showing their collective resolve with millions of the people
1: and,
0: on the road.
1: And you rightly
0: paying
1: say
0: homage
1: that
0: to their dear leader.
1: And his era defined the Islamic regime in Iran, and especially after the death of Ayatollah Khomeini and the manner in which he ruled Iran. One thing I agree with you, Nazir, when you said that about 60% of women actually make up at the Tehran University, so quite contrary to the popular perception that exists. Thank you. Thank you, Nazir, for joining us on the broadcast and getting us all those details. My colleague reporting from Tehran. We're stepping into a very short break. News and updates continue on the other side.
2: He has tracked the pulse of power from Washington to Korea. Witnessed history being made in global capitals and conflict zones.
3: This location from Tel Aviv.
2: Brought clarity to complex issues of national security and international affairs.
4: Prime Minister Narendra Modi spoke to him at length yesterday.
5: The Ayatollah Khamenei is gone.
6: There has been a missile attack right behind me.
7: And we need to rush into a shelter.
8: Heading there.
9: Will Prime Minister K.P. Sharma Oli resign?
2: And now, Aditya Raj Gaul, covering international affairs like no one else, only on NDTV Network.
10: When others are warming up and raring to go, the stories that matter, the stories that shape your life.
11: Hello and welcome to Watching Prime 5 with me, Aisha Sehgal.
10: The show that sets the prime time agenda.
11: We'll be deep diving into this topic to tell you what's at stake.
10: Join me, Raisha Sehgal, on Prime 5, only on NDTV 24/7.
2: India Inc.'s most respected names chose India Inc.'s best and brightest.
12: I'm delighted to be chairing a committee of such distinguished fellow businessmen, bankers. It's just lovely to be back on this NDTV jury. I have been a fan of NDTV for a long time.
13: Many of the nominees are extremely close together in terms of what they.
1: Hello and welcome. You're watching NDTV 24/7. I'm Anusha Soni. A quick check of the headlines first. Highlighting government's role amid West Asia war, Prime Minister says India beat the biggest energy crisis as government absorbed 75,000 crore rupees fuel shock. Another big blow to Mamata Banerjee. Chandrima Bhattacharya resigns as TMC Bengal president, says she withdraws from all party positions. Mamata loyalists hit back. TMC versus rebel faction war escalates over party headquarter. Mamata says her residence will be her party office from now. The monsoon session of parliament will be held from the 20th of July to the 13th of August. The opposition is expected to bring up the issue of privileged proceedings against Defence Minister Rajnath Singh. The U.S. Department of Justice has forcefully defended its decision to abandon the criminal case against Indian billionaire Gautam Adani and seven others, telling a federal judge that the prosecution was legally flawed, diplomatically counterproductive, inconsistent with the Trump administration's enforcement priorities. In another setback for embattled Trinamool Congress chief Mamata Banerjee, the party's West Bengal president Chandrima Bhattacharya and a long-time aide of TMC chief has resigned from all party posts. In a letter addressed to the Mamata Banerjee, Chandrima relinquished responsibilities from all other posts she held in the party. She told reporters that her decision came after Mamata Banerjee accused her for the takeover of the party headquarters by the rebel faction. Well, soon after the resignation, she met the rebel faction led by Ritabrata Banerjee, which stirred a speculation of her joining the rebel camp. Mamata Banerjee, meanwhile, issued a statement saying that Chandrima is free to take her own decisions.
8: ইরিগেশন মিনিস্টার, কখনো ছটা জেলার দায়িত্বে ছিলেন, জেলা পরিষদ, গ্রামসভা, পঞ্চায়েত তৈরিতে সাহায্য করেছেন এবং সাহায্যের হাতও বাড়িয়েছেন, সাহায্যের হাতও নাড়িয়েছেন। আমি কিন্তু সবটাই জানি, হলদিয়া ডেভেলপমেন্ট বোর্ড থেকে দীঘা ডেভেলপমেন্ট বোর্ড সবটাই তো।
14: যাহা পর বিশ্বাস নেই হ্যাঁ, যাহা পর কনফিডেন্স নেই হ্যাঁ, যাহা পর আগর কাম করনা হ্যায় তো ও কাম ঠিক সে নেই হো পাতা, ইসলিয়ে হমনে ও ইয়ে রেজিগনেশন দিয়ে।
15: চন্দ্রিমা ভট্টাচার্য হামারা রেসপেক্টেড দিদি থা, আপ দেখিয়ে উনকা ও তো উনকা লড়কা পহলেই উস ক্যাম্প মে চলা গিয়া থা। চন্দ্রিমা জি কাল জব পার্টি অফিস মে বেঠে হুয়ে থে তো ও লোক আয়া, চন্দ্রিমা জি থোড়া 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা আগর ওহা পর রহে যেতে তো এসা ইয়ে তালামালা নেই হোতা, ও ছোড় কে চলা গয়া বিইং প্রেসিডেন্ট। আর চন্দ্রিমা জি মমতা দিদি জব চিফ মিনিস্টার থে, সবসে জাদা মিনিস্ট্রি চন্দ্রিমা ভট্টাচার্য কে হাত মে থা। তো আপ দেখিয়ে জব দিদি এক কে বাদ এক ইনক্লুডিং ফিনান্স ইম্পর্টেন্ট মিনিস্ট্রি উনকো দে রহে থে তব কুছ দুঃখ নেই হুয়া। আজ মমতা দিদি কা দেনে কা, মমতা দিদি চিফ মিনিস্টার নেই হ্যায়, মমতা দিদি কো দেনে কা কুছ নেই হ্যায়, সব দুঃখ লাগনে লাগা আর আর পুরো এক্সপোজড হো গিয়া। আগর দুঃখ লাগা তো বাত হো সকতা হ্যায়, অপোনেন্ট ক্যাম্প মে আগর কোই যাতা হ্যায় তো ইসসে এস্টাবলিশড হোতা হ্যায়, ইয়ে প্রি প্ল্যান্ড থা, পুরা প্রসেস প্রি প্ল্যান্ড থা।
1: And the battle for control of the Trinamool Congress has now spilled onto the streets and right to the doors of the party's Kolkata headquarters. A dramatic showdown unfolded after the rebel faction led by Leader of Opposition Ritabrata Banerjee laid claim to the TMC office, triggering a fresh political flashpoint. The rebel camp insists it has every right to access the premises, claiming it now the principal opposition party in the assembly is the rebel camp, and alleging that the lease of the party office has in fact expired. Hearing out at the rebels, Mamata Banerjee says that her residence will now be the party office and her only focus is now rebuilding the party.
8: আর বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত। পার্টির সাথে বেইমানি না করে যে পার্টিটা আপনাদের কাছে জন্মদাত্রী মা, আপনারা তো সরাসরি বিজেপি করছেন এখন। বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না, কারণ তৃণমূল কংগ্রেসের আদর্শ বিজেপি বিরোধী। আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা নীতি আছে, আপনারা যারা বেইমানরা গদ্দাররা বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সার্ড যারা, তারা আমি বলবো যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করুন, আমাদের কোনো আপত্তি নেই। তবুও বুঝবো আপনারা বিজেপিতে চলে গেছেন, বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত ভাবেন কি যে আমি মরে গেছি। মনে রাখবেন, আপনার পক্ষে আছে বলে সরকার, আপনি তাকে দিয়ে নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন, যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে। সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন?
16: তো হাম লোক তৃণমূল কংগ্রেস কা অফিস মে গয়ে থে আর যাকে ওহাঁ পে হাম লোক বেঠে, তো ইস পে কোই ক্যা আরোপ লাগা রাহা হ্যায় উস পে ধ্যান হাম লোক নেহি দেঙ্গে। হাম লোগো কো বিধানসভা মে প্রিন্সিপাল অপোজিশন কা স্বীকৃতি মিল চুকা হ্যায়, উধার কা জো মালিক হ্যায় ও অলরেডি চিঠি দে চুকা হ্যায় কি জো লিজ থা ও ওভার হো চুকা হ্যায়, তব ভি ও লোক জবরদস্তি তো ও লোক বেঠে হুয়ে হ্যায়। ক্যা এফ আই আর ক্যা, কিস কারণ সে এফ আই আর, খুদ দখল করকে বেঠে হুয়ে হ্যায়। আর হাম লোক জো তৃণমূল কংগ্রেস হ্যায়, তৃণমূল কংগ্রেস কা জো আইডিওলজি হ্যায় উসকো হাম লোক পকড় কে রাখনা চাহতে হ্যায়, আর হামি লোক কে উপর বোল রহে উল্টা চোর কোতওয়াল কো ডাঁটে।
17: তৃণমূল কংগ্রেস কি ওয়ার্কার লোগো কো উপর উপর উপর নির্যাতন চল রহা হ্যায়, বিজেপি কা গুন্ডাই চল রহা হ্যায়, বড়া বড়া আচ্ছা আচ্ছা তৃণমূল কংগ্রেস কর্মী আপনা ঘর মে যা নেই সকতে হ্যায়, উসি টাইম তৃণমূল কংগ্রেস কি একটো গ্রুপ কো বচানে কে লিয়ে 15 मिनट का अंदर

0: विश्वास नहीं है, जहाँ पर कॉन्फिडेंस नहीं है, वहाँ पर अगर काम करना है तो वो काम ठीक से नहीं हो पाता। इसलिए हमने वो ये रेजिग्नेशन दिया।
1: चंद्रिमा भट्टाचार्य हमारा रिस्पेक्टेड दीदी था, आप देखिए उनका, वो तो उनका लड़का पहले ही उस कैंप में चला गया था। चंद्रिमा जी कल जब पार्टी ऑफिस में बैठे हुए थे तो वो लोग आया, चंद्रिमा जी थोड़ा 15 मिनट 20 मिनट आधा घंटा अगर वहाँ पर रह जाते तो ऐसा ये तालामाला नहीं होता। वो छोड़ के चला गया बीइंग प्रेसिडेंट। और चंद्रिमा जी, ममता दीदी जब चीफ मिनिस्टर थे, सबसे ज़्यादा मिनिस्ट्री चंद्रिमा भट्टाचार्य के हाथ में था। तो आप देखिए, जब दीदी एक के बाद एक, इंक्लूडिंग फिनेंस, इम्पोर्टेंट मिनिस्ट्री उनको दे रहे थे, तब कुछ दुख नहीं हुआ। आज ममता दीदी का देने का, ममता दीदी चीफ मिनिस्टर नहीं है, ममता दीदी को देने का कुछ नहीं है, सब दुख लगने लगा और पूरा एक्सपोज हो गया। अगर दुख लगा तो बात हो सकता है, ओपोनेंट कैंप में अगर कोई जाता है तो इससे एस्टेब्लिश्ड होता है, ये प्री प्लान था, पूरा प्रोसेस प्री प्लान था।
2: And the battle for control of the Trinamool Congress has now spilled onto the streets and right to the doors of the party's Kolkata headquarters. A dramatic showdown unfolded after the rebel faction led by Leader of Opposition Ritabrata Banerjee laid claim to the TMC office, triggering a fresh political flashpoint. The rebel camp insists it has every right to access the premises, claiming it now the principal opposition party in the assembly is the rebel camp, and alleging that the lease of the party office has in fact expired. Hearing out at the rebels, Mamata Banerjee says that her residence will now be the party office and her only focus is now rebuilding the party.
3: আর বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত। পার্টির সাথে বেইমানি না করে যে পার্টিটা আপনাদের কাছে জন্মদাত্রী মা, আপনারা তো সরাসরি বিজেপি করছেন এখন। বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না, কারণ তৃণমূল কংগ্রেসের আদর্শ বিজেপি বিরোধী। আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা নীতি আছে। আপনারা যারা বেইমানরা গদ্দাররা বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সার্ড যারা, তারা আমি বলবো, যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপি থেকেই জয়েন করুন, আমাদের কোনো আপত্তি নেই। তবু বুঝবো আপনারা বিজেপিতে চলে গেছেন। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত ভাবেন কি যে আমি মরে গেছি? মনে রাখবেন, আপনার পক্ষে আছে বলে সরকার, আপনি তাকে দিয়ে নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন। যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয়, তাতে কি যায় আসে? সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন?
4: তো হামলোক তৃণমূল কংগ্রেস কা অফিস মে গয়ে থে আর যাকে ওয়াহা পে হামলোক বৈঠে, তো ইসপে কোই ক্যা আরোপ লাগা রাহা হ্যায় উসপে ধ্যান হামলোক নহীঁ দেঙ্গে। হামলোগো কো বিধানসভা মে প্রিন্সিপাল অপোজিশন কা স্বীকৃতি মিল চুকা হ্যায়, উধর কা জো মালিক হ্যায় ও অলরেডি চিঠি দে চুকা হ্যায় কি জো লিজ থা ও ওভার হো চুকা হ্যায়, তব ভি ও লোক জবরদস্তি তো ও লোক বৈঠে হুয়ে হ্যায়। ক্যা এফআইআর, ক্যা কিস কারণ সে এফআইআর, খুদ দখল করকে বৈঠে হুয়ে হ্যায়। হামলোক জো তৃণমূল কংগ্রেস হ্যায়, তৃণমূল কংগ্রেস কা জো আইডিওলজি হ্যায় উসকো হামলোক পকড়কে রাখনা চাহতে হ্যায়, আর হামি লোক কে উপর বোল রা উল্টা চোর কোতওয়াল কো ডাঁটে।
5: তৃণমূল কংগ্রেস কি ওয়ার্কার লোক কো উপর উপর উপর নির্যাতন চল রা হ্যায়, বিজেপি কা গুন্ডাই চল রা হ্যায়, বড়া বড়া আচ্ছা আচ্ছা তৃণমূল কংগ্রেস কর্মী আপনা ঘর মে যা নেই সকতে হ্যায়। উসি টাইম তৃণমূল কংগ্রেস কি একটো গ্রুপ কো বচানে কে লিয়ে 15 মিনিট কা অন্দর সেন্ট্রাল ফোর্স আ গিয়া হ্যায়। ইসি সে ইয়ে সাবিত হো জাতা হ্যায়, ইয়ে লোক বিজেপি কা গোদ মে বৈঠ কর বিজেপি কা বি টিম হোকে কাম কর রহে হ্যায়।
6: টিএমসি কা অন্দরুনী মামলা হ্যায়, কোন নেতা কোন কব্জা করেগা অফিস, কোন বিধানসভা মে বৈঠেগা, কাহাঁ বৈঠেগা, ইয়ে তো

0: straight from the heart of the newsroom to the core of the stories shaping your world. Join me, Gargi Rao, as I track all the developments as they break. Live from the NDTV newsroom, weekdays at 4 p.m.
1: What seems settled for me is unfinished business. So I rewind, I pause, I reflect, I dig, until what's buried stands up to be counted. Breaking ground, not just headlines, the meaning behind them. This is Breaking Ground with me, Vedika Sood.
2: India Inc.'s most respected names chose India Inc.'s best and brightest.
3: These are kind of awards and jury lineup. You are too.
4: Hello and welcome. You're watching NDTV 24/7. I'm Anusha Soni. A quick check of the headlines first. Highlighting government's role amid West Asia war, Prime Minister says India beat the biggest energy crisis as government absorbed 75,000 crore rupees fuel shock. Another big blow to Mamata Banerjee. Chandrima Bhattacharya resigns as TMC Bengal president, says she withdraws from all party positions. Mamata loyalists hit back. TMC versus rebel faction war escalates over party headquarters. Mamata says her residence will be her party office from now. The monsoon session of parliament will be held from the 20th of July to the 13th of August. The opposition is expected to bring up the issue of privileged proceedings against Defence Minister Rajnath Singh. The US Department of Justice has forcefully defended its decision to abandon the criminal case against Indian billionaire Gautam Adani and seven others, telling a federal judge that the prosecution was legally flawed, diplomatically counterproductive, inconsistent with the Trump administration's enforcement priorities. In another setback for embattled Trinamool Congress chief Mamata Banerjee, the party's West Bengal president Chandrima Bhattacharya and a longtime aide of TMC chief has resigned from all party posts. In a letter addressed to the Mamata Banerjee, Chandrima relinquished responsibilities from all other posts she held in the party. She told reporters that her decision came after Mamata Banerjee accused her for the takeover of the party headquarters by the rebel faction. Well, soon after the resignation, she met the rebel faction led by Ritabrata Banerjee, which stirred a speculation of her joining the rebel camp. Mamata Banerjee, meanwhile, issued a statement saying that Chandrima is free to take her own decisions.
5: Education Minister, kokhono chota jela daitte chilen, jela porishad, gram sabha, panchayat toirite sahajjo korechen, ebong sahajjer hato bariyechen, sahajjer hato nariyechen. Ami kintu sobtai jani, Haldia Development Board theke दीघा डेवलपमेंट बोर्ड सप्ताह तो
6: यहाँ पर विश्वास नहीं है, यहाँ पर कॉन्फिडेंस नहीं है, यहाँ पर अगर काम करना है तो वो काम ठीक से नहीं हो पाता, इसलिए हमने वो ये रेजिग्नेशन दिया।
7: चंद्रिमा भट्टाचार्य हमारा रिस्पेक्टेड दीदी था, आप देखिए उनका वो तो उनका लड़का पहले ही उस कैंप में चला गया था। चंद्रिमा जी कल जब पार्टी ऑफिस में बैठे हुए थे तो वो लोग आया, चंद्रिमा जी थोड़ा 15 मिनट 20 मिनट आधा घंटा अगर वहाँ पर रह जाते तो ऐसा ये तालामाला नहीं होता, वो छोड़ के चला गया बीइंग प्रेसिडेंट। और चंद्रिमा जी ममता दीदी जब चीफ मिनिस्टर थे सबसे ज़्यादा मिनिस्ट्री चंद्रिमा भट्टाचार्य के हाथ में था। तो आप देखिए जब दीदी एक के बाद एक इंक्लूडिंग फिनेंस इम्पोर्टेंट मिनिस्ट्री उनको दे रहे थे तब कुछ दुख नहीं हुआ। आज ममता दीदी का देने का, ममता दीदी चीफ मिनिस्टर नहीं है, ममता दीदी को देने का कुछ नहीं है, सब दुख लगने लगा और पूरा एक्सपोज्ड हो गया। अगर दुख लगा तो बात हो सकता है, ओपोनेंट कैंप में अगर कोई जाता है तो इससे एस्टेब्लिश होता है, ये प्री प्लान्ड था, पूरा प्रोसेस प्री प्लान्ड था।
4: And the battle for control of the Trinamool Congress has now spilled onto the streets and right to the doors of the party's Kolkata headquarters. A dramatic showdown unfolded after the rebel faction led by Leader of Opposition Ritabrata Banerjee laid claim to the TMC office, triggering a fresh political flashpoint. The rebel camp insists it has every right to access the premises, claiming it now the principal opposition party in the assembly is the rebel camp, and alleging that the lease of the party office has in fact expired. Hitting out at the rebels, Mamata Banerjee says that her residence will now be the party office and her only focus is now rebuilding the party.
5: আর বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত। পার্টির সাথে বেইমানি না করে যে পার্টিটা আপনাদের কাছে জন্মদাত্রী মা, আপনারা তো সরাসরি বিজেপি করছেন এখন। বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না। কারণ তৃণমূল কংগ্রেসের আদর্শ বিজেপি বিরোধী। আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা নীতি আছে। আপনারা যারা বেইমানরা গদ্দাররা বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সার্ড যারা, তারা আমি বলবো যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করুন, আমাদের কোনো আপত্তি নেই। তবুও বুঝবো আপনারা বিজেপিতে চলে গেছেন। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত ভাবেন কি যে আমি মরে গেছি? মনে রাখবেন, আপনার পক্ষে আছে বলে সরকার, আপনি তাকে দিয়ে নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন। যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন?
8: তো হামলোক তৃণমূল কংগ্রেস কা অফিস মে গয়ে থে আর যাকে ওয়াহা পে হামলোক বেঠে, তো ইস পে কোই ক্যা আরোপ লাগা রাহা হ্যায় উস পে ধ্যান হামলোক নেহি দেঙ্গে। হামলোগো কো বিধানসভা মে প্রিন্সিপাল অপোজিশন কা স্বীকৃতি মিল চুকা হ্যায়, উধার কা জো মালিক হ্যায় ও অলরেডি চিঠি দে চুকা হ্যায় কি জো লিজ থা ও ওভার হো চুকা হ্যায়, তব ভি ও লোক জবরদস্তি তো ও লোক বেঠে হুয়ে হ্যায়। ক্যা এফ আই আর ক্যা, কিস কারণ সে এফ আই আর? খুদ দখল করকে বেঠে হুয়ে হ্যায়। হামলোক যে তৃণমূল কংগ্রেস হ্যায়, তৃণমূল কংগ্রেস কাজ আইডিওলজি হ্যাঁ হামলোক পকড়কে রাখনা চাতে হ্যাঁ হামি লোককে উপর বোল রা উল্টা চোর কোটওয়াল কো ডাটে।
9: তৃণমূল কংগ্রেস কি ওয়ার্কার লোগো কো উপর উপর নির্যাতন চল রা হ্যায়, বিজেপি কা গুন্ডাই চল রা হ্যায়, বড়া বড়া আচ্ছা আচ্ছা তৃণমূল কংগ্রেস কর্মী আপনা ঘর মে যা নেই সকতে হ্যায়। উসি টাইম তৃণমূল কংগ্রেস কি একটা গ্রুপ কো বচানে কে লিয়ে 15 মিনিট কা অন্দর সেন্ট্রাল ফোর্স আ গিয়া হ্যায়। ইসি সে ইয়ে সাবিত হো জাতা হ্যায় ইয়ে লোক বিজেপি কা গোদ মে বৈঠ কর বিজেপি কা বি টিম হোকে কাম কর রহে হ্যায়।
10: টিএমসি কা অন্দরুনী মামলা হ্যায়, কোন নেতা কোন কবজা করেগা অফিস, কোন বিধানসভা মে বৈঠেগা, কহাঁ বৈঠেগা, ইয়ে তো माननीय स्पीकर विधानसभा में और बाहर कानून ठीक करेगा। लेकिन ये जो हो रही है ये नहीं होना चाहिए। जनता ने उनको मैंडेट दिया विपक्ष में बैठने के लिए, 15 साल सत्ता में रह के आदत खराब हो गया है, लड़ाई करने की इच्छा नहीं है, सुविधा में रहने का आदत है। लेकिन लोकतंत्र में विपक्ष का बहुत बड़ा भूमिका होता है। हम चाहते हैं कि टीएमसी वो भूमिका का वादा करे, सरकार को दिशा दे, साथ दे करके सही रास्ता दिखाए कि जनता को सही में सुशासन मिले।
11: মমতা ব্যানার্জি সাপোর্টার্স দে ওয়েন্ট টু দি অফিস, দে ওয়ান্টেড টু ব্রেক দ্য লক, বাট পুলিশ প্রিভেন্টেড দেম ফ্রম ডুইং সো। পুলিশ সেড দ্যাট ইউ ক্যান্ট টাচ দ্য লক। সো দিস ইজ এন এফর্ট মেড বাই সো কল ডিসিডেন্ট টিএমসি এমএলএস in support of the BJP.
4: And the SIT probe into the alleged Ram Temple donation theft is intensifying, with investigators

0: Extremely close together in terms of what they've done.
1: I think it's also important that how they are reshaping the industries, commercial activities which they are into. And it's a very judicious mix of people to choose from. My compliments to the team.
2: Who will earn India's top business honors? Find out at the NDTV Profit Business Leadership Awards. India Inc.'s most respected names chose India Inc.'s best and brightest.
3: These are kind of awards.
4: Hello and welcome. You're watching NDTV 24/7. I'm Anusha Soni. A quick check of the headlines first. Highlighting government's role amid West Asia war, Prime Minister says India beat the biggest energy crisis as government absorbed 75,000 crore rupees fuel shock. Another big blow to Mamata Banerjee. Chandrima Bhattacharya resigns as TMC Bengal president, says she withdraws from all party positions. Mamata loyalists hit back. TMC versus rebel faction war escalates over party headquarters. Mamata says her residence will be her party office from now. The monsoon session of parliament will be held from the 20th of July to the 13th of August. The opposition is expected to bring up the issue of privileged proceedings against Defence Minister Rajnath Singh. The US Department of Justice has forcefully defended its decision to abandon the criminal case against Indian billionaire Gautam Adani and seven others, telling a federal judge that the prosecution was legally flawed, diplomatically counterproductive, inconsistent with the Trump administration's enforcement priorities. In another setback for embattled Trinamool Congress chief Mamata Banerjee, the party's West Bengal president Chandrima Bhattacharya and a long-time aide of TMC chief has resigned from all party posts. In a letter addressed to the Mamata Banerjee, Chandrima relinquished responsibilities from all other posts she held in the party. She told reporters that her decision came after Mamata Banerjee accused her for the takeover of the party headquarters by the rebel faction. Well, soon after the resignation, she met the rebel faction led by Ritabrata Banerjee, which stirred a speculation of her joining the rebel camp. Mamata Banerjee, meanwhile, issued a statement saying that Chandrima is free to take her own decisions.
5: Irrigation Minister, kokhono chota jela daitte chilen, jela porishad, gram sabha, panchayat toirite sahajjo korechen, ebong sahajjer hato bariyechen, sahajjer hato nariyechen. আমি কিন্তু সবটাই জানি, হলদিয়া ডেভেলপমেন্ট বোর্ড থেকে দীঘা ডেভেলপমেন্ট বোর্ড সবটাই তো।
6: যাহা পর বিশ্বাস নেই হ্যাঁ, যাহা পর কনফিডেন্স নেই হ্যাঁ, যাহা পর আগর কাম করনা হ্যায় তো ও কাম ঠিক সে নেই হো পাতা, ইসলিয়ে হমনে ও ইয়ে রেজিগনেশন দিয়া।
7: চন্দ্রিমা ভট্টাচার্য হামারা রেসপেক্টেড দিদি থা, आप देखिए उनका वो तो उनका लड़का पहले ही उस कैंप में चला गया था। चंद्रिमा जी कल जब पार्टी ऑफिस में बैठे हुए थे तो वो लोग आया, चंद्रिमा जी थोड़ा 15 मिनट 20 मिनट आधा घंटा अगर वहाँ पर रह जाते तो ऐसा ये तालामाला नहीं होता। वो छोड़ के चला गया बीइंग प्रेसिडेंट। और चंद्रिमा जी ममता दीदी जब चीफ मिनिस्टर थे, सबसे ज़्यादा मिनिस्ट्री चंद्रिमा भट्टाचार्य के हाथ में था। तो आप देखिए जब दीदी एक के बाद एक इंक्लूडिंग फिनेंस इम्पोर्टेंट मिनिस्ट्री उनको दे रहे थे, तब कुछ दुख नहीं हुआ। आज ममता दीदी का देने का, ममता दीदी चीफ मिनिस्टर नहीं है, ममता दीदी को देने का कुछ नहीं है, सब दुख लगने लगा और पूरा एक्सपोज हो गया। अगर दुख लगा तो बात हो सकता है, ओपोनेंट कैंप में अगर कोई जाता है तो इससे एस्टेब्लिश होता है, ये प्री प्लान था, पूरा प्रोसेस प्री प्लान था।
4: And the battle for control of the Trinamool Congress has now spilled onto the streets and right to the doors of the party's Kolkata headquarters. A dramatic showdown unfolded after the rebel faction led by Leader of Opposition Ritabrata Banerjee laid claim to the TMC office, triggering a fresh political flashpoint. The rebel camp insists it has every right to access the premises, claiming it now the principal opposition party in the assembly is the rebel camp. and alleging that the lease of the party office has in fact expired. Hearing out at the rebels, Mamata Banerjee says that her residence will now be the party office and her only focus is now rebuilding the party.
5: আর বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত। পার্টির সাথে বেইমানি না করে যে পার্টিটা আপনাদের কাছে জন্মদাত্রী মা, আপনারা তো সরাসরি বিজেপি করছেন। এখন বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না, কারণ তৃণমূল কংগ্রেসের আদর্শ বিজেপি বিরোধী। আমাদের একটা আদর্শ হচ্ছে, আমাদের একটা নীতি আছে, আপনারা যারা বেইমানরা গদ্দাররা বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সর যারা, তারা আমি বলবো যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপি থেকে জয়েন করুন, আমাদের কোনো আপত্তি নেই। তবুও বুঝবো আপনারা বিজেপিতে চলে গেছেন, বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত ভাবেন কি যে আমি মরে গেছি। মনে রাখবেন, আপনার পক্ষে আছে বলে সরকার, আপনি তাকে দিয়ে নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন। যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে। সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন?
8: তো হামলোক তৃণমূল কংগ্রেস কা অফিস মে গয়ে থে আর যাকে ওয়াহাঁ পে হামলোক ব্যাঠে, তো ইস পে কোই ক্যা আরোপ লাগা রাহা হ্যায় উস পে ধ্যান হামলোক নেহি দেঙ্গে। হামলোগো কো বিধানসভা মে প্রিন্সিপাল অপোজিশন কা স্বীকৃতি মিল চুকা হ্যায়, উধার কা জো মালিক হ্যায় ও অলরেডি চিঠি দে চুকা হ্যায় কি জো লিজ থা ও ওভার হো চুকা হ্যায়, তব ভি ও লোক জবরদস্তি তো ও লোক বেঠে হুয়ে হ্যায়, ক্যা এফ আই আর ক্যা কিস কারণ সে এফ আই আর, খুদ দখল করকে বেঠে হুয়ে হ্যায়। আর হামলোক জো তৃণমূল কংগ্রেস হ্যায়, তৃণমূল কংগ্রেস কা জো আইডিওলজি হ্যায় উসকো হামলোক পকড়কে রাখনা চাতে হ্যায়, আর হামি লোককে উপর বোল রা উল্টা চোর কোটওয়াল কো ডাটে।
9: তৃণমূল কংগ্রেস কি ওয়ার্কার লোগো কো উপর উপর নির্যাতন চল রহা হ্যায়, বিজেপি কা গুন্ডাই চল রহা হ্যায়, বড়া বড়া আচ্ছা আচ্ছা তৃণমূল কংগ্রেস কর্মী আপনা ঘর মে যা নেই সকতে হ্যায়, উসি টাইম তৃণমূল কংগ্রেস কি একটা গ্রুপ কো বচানে কে লিয়ে 15 মিনিট কা অন্দর সেন্ট্রাল ফোর্স আ গিয়া হ্যায়, ইসি সে ইয়ে সাবিত হো জাতা হ্যায়, ইয়ে লোক বিজেপি কা গোদ মে বৈঠ কর বিজেপি কা বি টিম হোকে কাম কর রহে হ্যায়।
10: टीएमसी का अंदरूनी मामला है, कौन नेता कौन कब्जा करेगा ऑफिस, कौन विधानसभा में बैठेगा, कहाँ बैठेगा, ये तो माननीय स्पीकर विधानसभा में और बाहर कानून ठीक करेगा। लेकिन ये जो हो रही है ये नहीं होना चाहिए। जनता ने उनको मैंडेट दिया विपक्ष में बैठने के लिए, 15 साल सत्ता में रह के आदत खराब हो गया है, लड़ाई करने की इच्छा नहीं है, सुविधा में रहने का आदत है। लेकिन लोकतंत्र में विपक्ष का बहुत बड़ा भूमिका होता है, हम चाहते हैं कि टीएमसी वो भूमिका का अदा करे, सरकार को दिशा दे, साथ दे करके सही रास्ता दिखाए कि जनता को सही में सुशासन मिले। वो काम नहीं कर पाएंगे तो जनता आगे भी सोचेगा।
11: ममता बनर्जी सपोर्टर्स दे वेंट टू द ऑफिस, दे वांटेड टू ब्रेक द लॉक बट पुलिस प्रिवेंटेड देम फ्रॉम डूइंग सो। Police said that you can't touch their lock. So this is an effort made by so-called dissident TMC MLAs in support of the BJP.
4: And the SIT probe into the alleged Ram Temple donation theft is intensifying, with investigators tracking what sources describe as a larger money trail. Investigators also took accused Avinash Shukla to a yoga center where documents were examined and a fresh search was conducted. The row has taken a political turn, with Akhilesh Yadav stating that an AI-generated video of Lord Ram, and he shared this video. In this video, Lord Ram is leaving Ayodhya and asking, have they gone into an exile again? Apparent jibe at the BJP.